0: মোরে দোনালা খাওয়া দেবি রে পানি রে পানি।
1: কার্যক্রম কি আগলা গীতলা আপ সব শুননা চাহত হো রসেড়া লে মুরলীধর সাহু লক্ষ্মী দেবী যোগেশ কুমার ও সন্ধ্যা অম্বাগড় চৌকি লে রিজওয়ান খান আয়েশা সবিহা আনস ও রেহান কুলহাড়ি কোট পান্ডুকা লে নরোত্তম ও নীতু কশ্যপ ভাটাপারা লে হিমকেশ্বর সাহু করণ রাহুল চম্পা সাহু লঘান পন্ডারিয়া লে উত্তম কুমার বঘেল রুকমণি সাহিল ভারতী বঘেল লোরমি গ্রাম তিলকপুর লে চন্দ্রকুমার মরাভি চন্দ্রেশ কুমার মালতী ময়ঙ্ক মরাভি গ্রাম পিপরলোড সরগাঁও লে দীপেশ পুনম জ্যোতি ও শিবাংশ বর্মা বিজেতলা জালবান্ধা লে ওম প্রকাশ কুমারীবাই অভিনেশ্বরী দেবাঙ্গন গ্রাম ভোইনা পার লাটাবোর্ড লে দেবনারায়ণ সাহু যোগিতা গীতিকা উমাবাই ও গঙ্গারাম সাহু ও গ্রাম পুতকি কলা কবর্ধা লে রাধেশ্যাম পাণ্ডে বীণা বিনয়শঙ্কর পাণ্ডে। আপ সব শুননা চাহত হো অমরনাথ সাহু ও সাথী মন কে গায়ে ইয়ে গীত।
2: লালী বাংলা কে গুরি লালী বাংলা কে লালী বাংলা কে গুরি লালী বাংলা কে